লগব থান লাগবা ছা কোলাউ থামি লাজে লু লগব থান লাগবা ছা ইয়রব লাছা থা শেসা খে চুকু সাম্বে দাছে ইনলো ngan cho chang ma me bo sang be dun sang yi me bo sang be dun sang yi me bo sang be ki sang yi lo ki sang